बिनकोट रावर तोर विवाह होने वाले हैं, तोर शादी होने वाले हैं सुन वालों। तो डीजे आप फरमाइश अब उजाला रेडियो 15 फरमाइश 15 aanvragen voor maar 100 euro op Ujala Radio. Dus ga jij binnenkort trouwen? Door wie baan honen wel het door Shadi honen wel het? Neem contact op met Ujala Radio. E-mail info@ujala.nl. 15 aanvragen voor maar 100 euro op Ujala Radio.